সম্বন্ধিত পয়সা ভুক্তানি হিনের ন্যায় খণ্ডনা উক্ত শিক্ষা রকম সম্বন্ধিত পয়সা লেখা নিয়ন্ত্রণ চাই না শিক্ষাগুলি দেওয়া পানি এসি সূচনা মারফ জানি সামাজিক সুরক্ষা ভত্তা বিতরণ নীতি এই টাইম 11 গতি 12 গতি 13 গতি 14 গতি 15 গতি সব জানকারী লাগে সম্পর্ক নম্বর পঞ্চপুর শাখা 98 42 97 91 97 63 97 104 সুমন রায় প্রমুখ প্রশাসকীয় অধিকৃত নাকুন গাঁওপালিকা বিন সেলুখুন্ডু।

0: প্রযুক্তি নকশিজাতা কোটে সি লাগু সত নাই কি বাই গুটি নাই ভিডি বনাতা
1: খুবই কি হলো সাথে গাদা খানো জবরদস্তি করে মনে কোন নিয়ম ভাঙনা সচিন রাখান তিসপাছে বিস্তারে বানি হয়ে গেল আর তো লড় লাগিছ ছাড়নি সকিন আর তো গার ভুলাকু
0: গার সারে মনে কিছু থাকছিল ওদের কুরুক্ক হিসাব তো সামনে বস তুমি তো আমাদের সাহারে কি এসব বড় দিনে কেন করেছ সঞ্জিত আমি আমার বিয়ালি সমাজ তা বানানো বলতেছি প্রতিষ্ঠা সত্যি সব এসকো সংরক্ষক তুমি তো
1: হুঞ্চ তুমি ধন্যবাদ अब म सधैँ छाडेर एक अस्ति नागरिक बन्ने प्रयास गर्नेछु मेरो श्रीमतीलाई पनि धेरै दुःख दिएको छु मेरो सबै ठिक परिवार मलाई माफ गर अनि सुझाउ मौका दिनु
0: বারিস্তা মত সৃজনা করে দুবছরে তুলাউনে বস্তু পদার্থ নাগু পদার্থ বা নাগু ঔষধ হো বিশ্ব স্বাস্থ্য সংগঠনে নাগু পদার্থ সুস্থ শরীর প্রয়োগ গর্ব আবশ্যক ব্যবহৃত পদার্থ ভাবে পরিভাষিত করেছে এস্তা পদার্থে মানুষকে কেন্দ্রীয় স্থানীয় প্রণালী প্রভাব পার্ক সাথে উসক ভাবনা প্রশ্নতা পরিবর্তন ল্যাদছ তেসে নাগু ঔষধ প্রয়োগ উষার প্রসার মুখা প্রভৃত জোর দিন সুস্থ জীবন সভ্য সমাজ নির্মাণ বা হাতে ভালো লাগু এসব বিকল সমাজ নির্মাণ বিনা প্রশাসন কারণে সুলুখ সুলু এসব সুবিত্ত প্রবাসমা জীবহিত নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন অদলীয় সেবা গ্রহী মহানুভাবের যাতায়াত ব্যবস্থা কারণে প্রবাহ সেবা প্রাপ্তি সহজকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষবাট নিঃশুল্ক সেবা প্রাপ্ত করুন সক্রমণ সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখুন অনুরোধ করেন সেবা প্রাপ্তি কষ্ট প্রলোভন নদী আপনার সেবা নিয়ে হার্দিক অপিল করছেন সেবা প্রাপ্তি কোনো গ্রাস না হ্রাস শুনে অধিকার কারণে প্রমুখ সময় সৃজন সম্পর্ক রাখুন সক্রমণ কষ্ট প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর ইউনি হিংসাবাট বচন বা বচন লঞ্চনি হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনি হিংসাকে দুঃখীমা হয়ে সক্ষম হিংসা শুনেকি আফন্ত সাথে ভাই পরিচিত নাতিদার প্রস্তুতিবাট হন সক্ষ অভিভাবকলে আপনার ছোড়াছড়ি ব্যবহার খেয়াল রাখুন বালবালিকা চালচলন বাণী বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয়ক হন সক্ষ কিস্তি পাইলে উনিহর সঙ্গে তৎকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করাও আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা নিমির তিনি করাও মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত পালনে করাও প্রাকৃতিক বিপদ জোখিম নিম্ন প্রভাব সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটাব সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষা রোপণ সক্রিয় সহভাগিতা জানাও উর্জা বর্ষক সুস্থ উর্জা কক্ষ বনাও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাতরণ সংরক্ষণ করাও জীবন রক্ষা করো
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কুস্তি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেহ
0: সড়ক প্রয়োগ গন্ডা ধ্যান দিন সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সমালোচনা নির্মাণ নগর সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউন্দা লিন অনুসার পালনা করো ও গড়াও সবারি চলাউন্দা ট্রাফিক নিয়মক পালনা করাও সবারি সাধুমা ঝুঙ্গি ওয়া ছতমা বসির যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করাও সড়ক তৎকাল মধ্যকুমার গড়ে করাও যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করাও
2: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ

0: সড়ক প্রায় গডা ডিএনডিউ সড়ক সীমা অতিক্রমণ ন করো, সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সমালোচনা নির্মাণ ন করো, সড়ক নালি ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী, সবারি চলাউদা লেন অনুসার পালনা করো র করাও, সবারি চলাউদা ট্রাফিক নিয়ম কু পালনা করাও, সবারি সাধনা ঝুম্বি ওয়া সপ্না বসির যাত্রা ন করাও, সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ ন করাও, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করাও, সড়ক তৎকাল মহকুমার গড়ে করাও, যাত্রা ক্রমা কুড়ি সমস্যা ভয় নদী প্রহরী খবর করাও।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।